0: Nikadi ko kajbani FM Jongpi shi spotlight point in real megahertz pi don bat nga I arjipakor ha ka program FM request te parlok kapor menta kaladap lai at punyo te la jandap lai atat lai shiteng mo hamal satang shi kumba shiteng kenta tam ee mo ngi dang don por ha kani ka program FM request menta kasngi te parlok ngan pek menta manubayo ay kalain. Hello.
1: Hello. Good afternoon, Archie.
0: Good afternoon, Kong Mukim. Ani sotanat ha ban yo. Sungo wiang ya kasur jong I Kong Mukim.
1: Ha Archie, mana wan ma pi te. Kam yo lan ha.
0: Kum tam ma.
1: Ha.
0: Te sotanat.
1: Mana wan ma pi ngam cu. Ngam cu duk keren ra ang pi.
0: Oi, pim cu duk ha. Kadai kata, kata ni jing si sya mo, Kong Mukim. Te dada manga te tikna baik ma te tak sudan manga te kamu di kamu kem te ilak kemen baik kemen siem
1: oke kamu jalan baik te
0: kadei kadei ta setenat kumta te kamu kem ke ik jeng rai fiko apa sengat mentah kasmi
1: nang ka film del sele ka berwai ik bat man apne kil ye del kil ye
0: oke kajing rai jong u kumar sanu bat ka alkaya genik ne te kani ru imat kajing rai ka bas penat sya ngasung oba kini kajing rai nang ka film del jali ki bas penat sudah te
1: Oh,
0: ti piru pinang bahate banjit jing rai.
1: Ha
0: nya nang ban kam ya ro ngate nga ya ro na du ka men si mo ka mu kem dei bang shi ya ro kum tu kai dei bang ya ro pon klo mo te nga ya ro shi sha na mar ba pinang te ban jin
1: ba sing el tenat ter hab nang hi ang at si
0: oh ka wi ru ka dei ba long pi dei ba sengap radio ba te long pilatik ba mo pilanang ba ban jin jing rai dei
1: oh
0: Di kong mukim, yanu pi kuat bantu sengap subah.
1: Neng kong mengsap di ERC hibala ikan tiang.
0: Okey, ku boleh sibun kong mukim.
1: Ata dapat di ERC ba, rokan tebe di sibat di ikan sungai isi sya, orang suai sekolah mesan.
0: Hot.
1: Dari iperlok yang iwin, lan ilang, biar lan sekolah di pak maruwen, iba lom.
0: Hot.
1: ตาวิบันนั้นอุ้มกันเตลยังกำลังรังอย่าอีทันทอดต้องสุภาวันดาวีอืมอย่าอีวิปัชิตาพัดยังคิดว่าไอ้กรรมที่ชูชนีเป็นไอ้กรรมหนักงานโอเคโอเคเป็นตาจรวะโอเคหอยกระแม่นบักกี้สงบมั่วกี้สงบหิมัวมันตากินดีกี้ปลาล็อกกี้บาพีพีกว่ามั่วมันเป็นสับสุภาอย่ากี้รุ่นได้
0: อ๋อจังรับรับหลักเล็ดโอเคคําจุลีเลยหอดมอเนี่ยนาบันตาบารอฮิกิปลอกนงสงะมอคอมมุเคมอ๋อจิบลักเล็ดหอดต่อคําจุลีเลยคอมมุเคมมอเตคุบเลชิบูนคอมมุเคมบาพิไลชิมบันตาสุตนัดบันยอมันยะกรันบัพีเตงะกรเมนกินดังยอเบียงฮิมอฮะอ๋อเตซาชิเซียนคุบเลชิบูนบัดกะสงีกะบะสุก

কনিগদেক আকাশুনি শিলং কখুবর বন পুলিশ ফি দই ইনেবদা লিংডো কিমাত বকং সানজং কখুবর পিনটিকনা ও অমিত শাহ ইয়াকি চাইটবেন রিউ রিউ লোম বাকি ইউনিফর্ম সিভিল কোড কনুমকতা ইয়াকি রিটি সেনশারজুং তিনরাইজুং কি লে বুরম ও মিন্ত্রী রংবা কন কনরাড কঙ্গল সংমা ইয়াক মেট বসা জং ক নোহিকাই জিরাই কারো কা ক্রিসিটা মোমিন হাগ জিওয়ান রা নো ইয়াকা শমিখালিয়া অন্য খুন কে বিজেপি মিখালিয়া হাকে ইলেকশন চিটং সময় জং শিলং পার্লামেন্টারি বাট ইয় ইবা হালিওয়ার ইয়ক খুসনাম পদ্মশ্রী নমার কে জিং পিনে পিনসা ইয়ক জিং কিং জ্রি হা মিখালিয়া কাকু বর কবনিয়া উমেন্ত্রী কি কাম কর বাররি ও অমিত শাহ হকসনি উবলাই উল পিনটিকনা ইয়কি জাজমেন রিউ রিউ লোম বাকি ইউনিফর্ম সিভিল কোড কনমকতা ইয়কি রীতি ডস্তর জংকি নে ইয়ক রুকম ইম জংকি হাব আই জিং ক্রেন হাকে জিং এলং কেনমা বুরম ইয়কি জিং দাব শিসপা সানফো স্নেম জং উবিরসা মুন্দা হাম মাদান রেডফোর্ট উষা উল অং বেকি জেলা বসিন শাহ দগা সেং বিজেপি কি বা পিনত্রী কাম ইয়ক ইউসিসি কিলক পিনলাই নো ইয়কি জাইটমেন রেউ রেউ লোম নাকি আন জংকা উল কিন্তু ইয়কি ব্রেউ বা নুমে ইয়কি চিংপিন তেপ বাকলা বাট কর পাট রু ইয়কি জাইটমেন রেউ বান পিনস নথো পাটবা ইয়াকানি হাকি স্নং কি চাক লোম বান হাকি চাকা খ্লাউ কাহিনু ট্রাব ইন্টিগ্রেটেড টেরিটোরিয়াল অর্গানাইজেশন হিটো মেন্তাকসি কল কিন্তু ইয়ক খাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কে এইচ এ ডি সি বান থাও ডক কমিটি বান তো কিট হালোর কে জিং কিন্নো বদন কে জিং বম পিনিয়াজ হং ইয়ক পিসা তিংকা বার কে জিং বম ইয়াইরন্টি হাক সিনচার খাদার হাক হি মাম লিম ককিন হোন বলাইয়ালাম দো প্রেসিডেন্ট কে হিটো উবা ডন বক খার কালা আ ইয়ক দরখাস শো চিফ এক্সিকিউটিভ মেম্বার ক কে এইচ এ ডি সি উবা উইনস্টন লিংডো কহিটো কলবু জিংকলি হলোর কপিসা বাইকলোর তিংকা বলপিনমি ডাক হিমা মিলিম হাকসনাম আর হাজার আরফুসান আরফুন রিউ বলকম বক জিংমি কদৈ বনখম হে ইয়কনি কসেং কলকনো বকডন রু ক জিংবম শাই হাক জিং আ ইয়গি তন্দ্র বত্রে ইয়ক ইয়ৌ বাট ডাওয়া বদে বন পিনত্রে কম ইয়ক জিং থা বকত কুম ক শিস পা ছি হাজার খন্ডাইস পা সন পিনো ডিস্ট্রিক্ট কাউন্সিল কমিশন ইবা হালিওয়ার ইনসাই অপডিয়াং ইয়াক খুসনাম পদ্মশ্রী নাক বিনতা কে জিং পিনে পিনসা ইয়াক রিটি বাইয়াদে বাট কে জিং কিং জ্রি বালাদা কিস পাসনেম উনংসনাক তি নপিন উরসলা হা ইস খাসি হিলস উল পিনলুট পোর পালা সান পোসনেম বান পিন ভা ইয়াক জিং কিং জ্রি ডাক বা পিন পোর বাট পিন সো ইকি থিয়েট জুং উটিং জ্রি শশিলিয়াং ওয়া বাট হা কি থেম কে জিং আ ইয়াক খুসনাম ইবা ওয়ার